শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা, নির্দেশনা বিকাশ রায়, সংযোজনা হেমন্ত মুখোপাধ্যায়, প্রযোজনা বিমান ঘোষ। শুনুন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা।

0: অমিত রায় ব্যারিস্টার। ইংরেজি ছাঁদে রায় পদবী রয় ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তার স্ত্রী গেল বুঝে। অমিত এমন একটি বানান বানালে যাতে ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়। পৈতৃক সম্পত্তির সাংঘাতিক সংঘাত অমিত বিনা বিপত্তিতে এই যাত্রা টিকে গেল। বুদ্ধি বেশি থাকাতে পড়াশুনো বেশি করেনি, অথচ বিদ্যেতে কমতি আছে বলে ঠাহর হয় না।
1: অমিত বলে, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। অমিতর নেশাই হলো স্টাইলে। ওর চেহারাতেই একটা বিশেষ ছাঁদ আছে। পাঁচজনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয়, ও হলো একেবারে পঞ্চম, অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে। ওর বোনেরা ওর যে অভ্যাসটা নিয়ে ভারী বিরক্ত, সে হচ্ছে ওর উল্টো কথা বলা। সজ্জন সভায় যা কিছু সর্বজনের অনুমোদিত, ও তার বিপরীত কিছু একটা বলে বসবেই। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল। একদিন যখন আষাঢ় এলো পাহাড়ে পাহাড়ে বনে বনে, তখন অমিত স্থির করলে এই সময়টাতে কিছুদিনের জন্য চেরাপুঞ্জির ডাক বাংলায় গিয়ে মেঘদূত জমিয়ে তুলবে। আঁকা বাঁকা সরু রাস্তা, ডান দিকে জঙ্গলে ঢাকা খদ, এ রাস্তার শেষ লক্ষ্য অমিতর বাসা। সেখানে যাত্রী সম্ভাবনা নেই, তাই সে আওয়াজ না করে অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে। এমন সময় হঠাৎ একটা বাঁকের মুখে এসেই দেখলে আর একটা গাড়ি উপরে উঠে আসছে, পাশ কাটাবার জায়গা নেই। ব্রেক কষতে কষতে গিয়ে পড়ল তার উপরে, পরস্পর আঘাত লাগলো, কিন্তু অপঘাত ঘটল না। অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়াল। সদ্য মৃত্যু আশঙ্কার কালো পটখানা তার পিছনে, তারই উপরে সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি।
2: অপরাধ করেছি?
3: অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকে।
2: ড্রাইভার জানালে লোকসান বেশি হয়নি, কিন্তু গাড়ি সেরে নিতে দেরি হবে।
4: আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন, তবে আপনি যেখানে অনুমতি করবেন সেইখানেই পৌঁছিয়ে দিতে পারি।
3: দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস।
4: দরকার আমারই, মাপ করলেন তার প্রমাণ।
2: মুখে কথা না বলে মেয়েটি গাড়িতে উঠে বসল। তার নির্দেশ মতো গাড়ি পৌঁছল যথাস্থানে।
3: কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেবো।

লাবণ্য পড়বার ঘরে আমি তোকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেল। তিনি যখন ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করলেন, সেই অতি সহজ ব্যাপারেও আজ অমিতকে বিস্ময় লাগল। মাতৃভাবে পূর্ণ প্রসন্ন চোখ, হাসিটি স্নিগ্ধ। অমিত তার পায়ে হাত দিয়ে যখন প্রণাম করলে, ওর শিরে শিরে যেন দেবীর প্রসাদের ধারা বয়ে গেল।

0: আমি তার অযোগ্য ভাইপো। কাকা লোকসান বাঁচিয়েছেন, আমি লোকসান ঘটিয়েছি। ছিলেন মাসি থাকাও খুব উচিত ছিল। ভেবে দেখুন না, আজ যদি ভাঙতুম মায়ের গাড়ি, বকুনির অন্ত থাকতো না, বলতেন এটা বাঁদরামি। গাড়িতে যদি মাসির হয়, তিনি আমার অপটুতা থেকে হাসেন, মনে মনে বলেন ছেলে মানুষ। মাসিমা আমাদের আলাপ করবার আদেশ করেছেন। আলাপের আদিতে হলো নাম, প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত। আপনি আমার নাম জানেন তো? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম।
1: আমি তো জানি আপনার নাম অমিতবাবু।
0: ওটা সব ক্ষেত্রে চলে না।
1: ক্ষেত্র অনেক থাকতে পারে, কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া চাই।
0: না, আপনার মুখে আমার নাম অমিতবাবু নয়।
1: আপনি সাহেবি কায়দা ভালোবাসেন, মিস্টার রয়?
0: একেবারে সমুদ্রের ওপারের ওটা দূরের নাম। নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে। কল্পনা করুন না, যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক বনে বনে ধ্বনিত হলো, আকাশের ওই রঙিন মেঘের কাছ পর্যন্ত পৌঁছলো। মনে ভাবতেও কি পারেন সেই ডাকটা মিস ডাক? এই দেখুন না, মাসিমা ঘটকালি করতে এলেন, বিদায়ের বেলা কৃপণতা করবেন না। জানা ঘর, পাত্রটির নাম অমিত কুমার রায়। হাসছেন কেন মাসিমা, ভাবছেন কথাটা ঠাট্টা? এ সন্দেহটা পাত্রের পরে দোষারোপ। এই সন্দেহ কেন মাসিমা? জাগতিক নিয়মে এক ভদ্রলোক এক ভদ্র রমণীকে বিয়ে করবার জন্য খেপেছে। দোষে গুণে ছেলেটি চলনসই, মেয়েটির কথা বলা বাহুল্য। এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মেই খুশি হয়ে তখনই ঢেঁকিতে আনন্দ নাড়ু কুটতে শুরু করেন। সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। যদি আপত্তি না করো।
1: আমাকে বিয়ে করতে চাও না? তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট। জীবনের শেষ পর্যন্ত
0: বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছ?
1: মিতা, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ। আর তোমাকে যা বলছি তুমি নিজের পর ভিতরে ভিতরে জানো, মানতে চাও না। পাছে যে রস এখন ভোগ করছ তাতে একটু খটকা বাড়ে।
0: বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো।
1: মিতা, ভালোবাসার যদি চিরদিন যেন কঠিন থাকতে পারে, তোমাকে ভোলাতে গিয়ে একটু ফাঁকি দেন না। তুমি যা আছো ঠিক তাই থাকো।
0: বন্যা, এবার তবে আমার কথাটা বলতে দাও। কি আশ্চর্য করি তুমি আমার চরিত্রের ব্যাখ্যা করেছো। এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল, সমাজের কাটা খাল দিয়ে, বাঁধা ঘাটে, রুচির ঢাকা লণ্ঠন জ্বালিয়ে। তাতে দেখা শোনা হয়, চেনা শোনা হয়।

0: একদিন ভীষণ এক বর্ষণের অন্তে অমিত কেমন আছে খবর নিতে গিয়ে যোগমায়া দেখলেন নড়বড়ে একটা চারপেয়ে টেবিলের নিচে কম্বল পেতে অমিত একলা বসে একখানে ইংরেজি বই পড়ছে। ঘরের মধ্যে যেখানে সেখানে বৃষ্টিবিন্দুর অসংগত আবির্ভাব থেকে টেবিল দিয়ে একটা গুহা বানিয়ে তার নিচে অমিত পা ছড়িয়ে বসে গেছে।
1: আমার ঘরটা আজ অসম্বদ্ধ প্রলাপে মেতেছে, দশা আমার চেয়ে ভালো নয়।
2: সমস্ত দুপুরবেলা খাওয়ার পর থেকে লাবণ্যর মনের মধ্যে একটা অস্থির অপেক্ষা ছিল, কখন আসবে অমিত। সময় চলে গেল, অতিথি এলো না। অপেক্ষার গুরুভারে বুকের ভিতরটা টনটন করতে লাগল। এমন সময় যোগমায়া বাড়ি ফিরে ডাকলেন বেড়াতে যেতে। ওর উৎসাহ হলো না। যোগমায়া একটা চৌকি টেনে লাবণ্যর সামনে বসলেন।

0: তখন আমি তো ভিজে চৌকির উপর একটারা খবরের কাগজ চাপিয়ে তার উপর বসেছি। অল্প অল্প বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়াটা গেছে থেমে, মেঘ এসেছে পাতলা হয়ে। যোগমায়া লাবণ্য এসে পৌঁছলেন।
1: এ কি অন্যায় মাসিমা, আমি যে একেবারে অপ্রস্তুত, শ্রীমতী লাবণ্য কি ভাববেন?
0: যোগমায়া লাবণ্য ডান হাত অমিত ডান হাতের উপর রাখলেন, তার গলা থেকে সোনার হারগাছি খুলে তাই দিয়ে দুজনের হাত বেঁধে বললেন,
2: For we are bound where Mariner has not yet dared to go, and we will risk the ship, ourselves and all. Amra jabu jekhane kono jaini ne sahosh kori, dubi jodi to dubi na keno, dubuk shobi dubuk tori. Bonna, amar jonno tumi aaj opekkha korechile?
0: ঠিক হয়ে গেল আগামী অগ্রহায়ণ মাসে এদের বিয়ে। যোগমায়া কলকাতায় গিয়ে সমস্ত আয়োজন করবেন।
3: তোমার কলকাতায় ফেরবার দিন অনেক কাল হলো পেরিয়ে গেছে, অনিশ্চিতের মধ্যে বাধা পড়ে তোমার দিন কেটে যাচ্ছিল, এখন ছুটি, নিঃসংশয়ে চলে যাও, বিয়ের আগে আমাদের আর দেখা হবে না।
1: আচ্ছা কালই চলে যাব, কিন্তু শিলং থেকে আমি না হয় চললুম, পাঁজি থেকে অগ্রহায়ণ মাস তো ফস করে পালাবে না। কাল কলকাতায় যাচ্ছি মাসিমা, আমার আত্মীয় স্বজন সবাই সন্দেহ করছে আমি খাসিয়া হয়ে গেছি। খুব জানে, নইলে আত্মীয় স্বজন কিসে? মাসিমা অনুমতি দাও, লাবণ্যকে নিয়ে আজ একবার বেরিয়ে আসি, যাবার আগে শিলং পাহাড়কে আমাদের যুগল প্রণাম জানিয়ে যেতে চাই।
4: যোগমায়া সম্মতি দিলেন। কিছু দূরে যেতে যেতে দুজনের হাত মিলে গেল, ওরা কাছে কাছে এলো ঘেঁষে। অনেকক্ষণ পরে অমিতর বুকের কাছ থেকে লাবণ্য মৃদুস্বরে বললে, চল বাবা।
1: কাল সকালেই আমাকে ছাড়তে হবে, তার আগে আর দেখা করতে আসব না।
4: কেন আসবে না?
1: আজ ঠিক জায়গায় আমাদের শিলং পাহাড়ের অধ্যায়টি এসে থামল। ইতি প্রথম স্বর্গ, আমাদের শোয়ে বয়ে স্বর্গ।
4: লাবণ্য কিছু বললে না, অমিতর হাত ধরে চলল। বুকের ভিতর আনন্দ, আর তারই সঙ্গে সঙ্গে একটা কান্না স্তব্ধ হয়ে আছে।
1: বন্যা, আজ তোমার শেষ কথাটি একটি কবিতায় বলো।
3: তোমারে দিন সুখ মুক্তি নৈবেদ্য গেনু রাখি রজনীর সূক্ষ্ম অবসান, কিছু আর নাই বাকি, নাই তো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তে দৈন্য রাশি, নাই অভিমান, নাই দীন কান্না, নাই কষ্ট হাসি, নাই কিছু ফিরে দেখা, শুধু সে মুক্তির দাদাখানি ভরিয়া দিলাম আমি আমার মনে।
5: সকালবেলায় কাজে মন দেওয়া,
6: আপ শুন রে থে বাংলা কার্যক্রম। कार्यक्रम का प्रसारण आकाशवाणी के जमशेदपुर केंद्र से हो रहा था, FM 2.4 MHz पर, शाम के 7:30 होने को हैं। आइए अब हम आपको अपने दिल्ली के अंदर लिए चलें, जहां से आप ICC महिला T20 विश्व कप के अंतर्गत लॉर्ड्स क्रिकेट ग्राउंड लंदन में ऑस्ट्रेलिया और इंग्लैंड के बीच खेले जाने वाले मैच का आंखों देखा सुनेंगे।